0: জালকাতরিং আসল কা মানতে আবেন উড়ু বেকিডা মানে নিমিনে নিম পড়া এনা তে মানতে আই সাপতে তে ইনা এস বড়িং এন্দ আবেন ইনা তে পরিবার কো দেস বড়িং তে বিন ইয়ে তেনা আপে রাজমিস্ত্রি কো জপে পাইট তেনেন রে আ নালা কো দ মুসিং রে চিমিন লেকা কো নপে তেনা পে মজদুরি দো
1: মজদুরি কো দ না নালা কো দ এন লেকা গে মতলব কোন কোন তা চিলিকে জাগার ইয়ে ও এন লেকা গে
0: হ্যাঁ
1: চে চে ও নমো তনা সাতে ও নমো তনা
0: ও মানে 600-700 এন লেখা চিলকে মানে জাগার পে পাইটি এন লেখা হিসাব
1: এন লেখা হিসাব তে
0: আচ্ছা আচ্ছা ইয়া এন রদো এস বড়িং এন রদো মোসিং রে 600-700 পে নামে তন রদে নাও এস বড়িং আপে মজদুরি দো মিনতে আ কাজে এন রদো আচ্ছা নেন রাজ মিস্ত্রি পাইট রে কুছ পুরে নো কঠিনান মিনা চে এতন তে আলগ ইট কা গে আবেন দো চিলকে এন তে রবেন তো কিনা না কদো
1: এতো দো বড়িং জাগার গলিং এতো কিনা বেসু পুরে আলিং অলিং উড়ু লে তাই কিনা চি নেন পাইটলিং এতন গি আমেনতে এনতে লেল কেডালিং পাইট তেনে লে ইয়ে পাইট তেনে তো চেনম ইটে কো অলিং সব লেখা এন্দো এসু বড়িং জোড়াই কো জোড়াই ও তান রদো ইনকা তেগে চেনম দুলিং সিনিয়র ইয়ান
0: আচ্ছা আচ্ছা এন্ডে পুরে কোই কঠিনাই দো বানোয়া রাজমিস্ত্রি
1: জান কঠিনাই দো বানোয়া নেনরে কেবল সাহুল লেলে তো এতিয়া
0: আচ্ছা সাউল
1: ইয়া সাউল ওন্ডো সুতম
0: আচ্ছা সাউল দো ইনা চিকেন আমেনতে দরকার
1: ইনা মুলি গেসে নো চামেনতিয়া
0: ও ইনা মেনতে পে সাউল
1: ইয়া সাউল ইয়া আলকা টেড়া বঙ্কা আলকা টেড়া বঙ্কা
0: ইনা মানে লতরাতে জপে জুড়াই রকব ইয়া এন্ডো ইনা ইনকা সিদে গে চিতানো সেনো কা মেনতে
1: চিতানো সেনো চামেনতে জেসা না লতরাই তে আগে একদম মানে এক ইয়ে প্রেস গেসে নো চামেনতে চার তলা পাঁচ তলা জেতনা বি জুড়াই হুয়া মানে এক মেল গে মানে ইয়ে বুধু বিয়ানেন
0: ইয়ার সাউলের
1: সাউলের
0: আচ্ছা আচ্ছা ও ইনামেন্তে সাউল এসো দরকার
1: এসো দরকার গিয়া এনে এনাগে সিদেতিয়া ইয়ে দো সাউল গে মেনা সাউল ওকো মেনিয়া ওলান ওকো মেনিয়া লম্বা ওকো মেনিয়া
0: আচ্ছা আচ্ছা ইয়া এন্ডা দা আপেন কা সাউল কেতে নাপে জুড়াই ডিকেনতে চিতান জাকে
1: চিতান জাকে রাখা বিয়া
0: আচ্ছা ঠিক গে এস বড়িন জাগার বিন জাগার তানে এন্ডা দো না আপে নালা মেনের দো এসো বড়িং এ এন্ডো নেনরে মা টাউন করে চি বাজার করে দো ইটে তেপে জোড়াই ইনামা পুরে আম্বাল চিজ দো বানো পুরে আম্বাল তে দো কাপে ইয়ে না জেসে হাতু দিসুম করে দো তারা মারা ইনকা তাই নেছি বোল্ডার কো মানে ধীরি কো ইনা কো গিদা উঠো তান রে পুরে আম্বাল
1: আম্বাল
0: ইয়া এন্দা আপে দো হালকা পাইটে গে মিনা হালকা পাইটে রিও গে মানে জব আপে ওকন ওকন জায়গা রে 600-700 ইনকা কো ইমাল তান আপে মেনে এন্দা সো বড়িং পাইটে বেন পাইটে কিডা ওন্ডো আবেন নেন পাইটে তে হনবুড়ি কো চি আবেন পরিবার এসো বুগিতে এন্দো বেন চালায় তান লেকে নাটকারে
1: ইয়া নিন্ন পাইটিলিং এতো কেতে আলিং হনগাড়া কো হুড়িং বাড়িং লেখা গে খরচা পাতি কো চি যান আয় সুতোই পেন্টে চি জো বি চি জি বাড়িং তে গে আলিং পুরে কো তান পুরে দো
0: ইয়া এন্দো আবেন না পরিবার জবেন চালাও কাডেন রা আবেন চিমিনং লেখা মেনা কো মাই বাবু তে কো এন্দো চিমিনং জং বেন পড়াও চি কেট কো
1: মাই বাবু তে কো মাই মাইকিং বারো মেনা কিং এ ওন্ডো ইয়ে উপন হো কোহন কো মেনা কোয়া
0: আচ্ছা ইন্দো অল পড়াও কো দন ইনা তে কেবেন অল পড়াও চি কেট কো
1: ইয়া নেন ইয়ে তে গলিং অল পড়াও কেট কো
0: আচ্ছা ইন্দো মাইকিং বারো মেনা কিন ইন্দো মাইকিং দো চি মেনা জং কিন পড়াও কানা না তা গরে
1: মাই মারাং মাই ইনি বিএ কমপ্লিট কে ইয়ে গ্রাজুয়েশন
0: গ্রাজুয়েশন কেডা বিএ পাস কেডা
1: পাস কেডা ইনা তে হুডিং হুডিং সেপেট কো ইনকা গে ইন্টার জং পড়াও এনা এর পাদু কা কো পড়াও এনা এনতে
0: আচ্ছা আচ্ছা
1: এনতে না মিডো মাই মি নাই আয়ে নে 9 ক্লাস নেতরা পড়াও তানা
0: আচ্ছা এন্ড্রো এসপুর এন্ড জব মিডো মাই না বিএ তক বেন ইয়ে পড়াও চি কি না তে না ওকো ইন্টার জং কো মানে না 12 ক্লাস তাক এন্ড এসপুর বেন পড়াও চি কেত কো জব রাজমিস্ত্রি কি না তে রিও ও কবুল এল কো না তার মারা মিনং ওকা কো পড়াও চি কো তানা মেনতে আকা জি এন্ড দা বেন না বিএ বেন পড়াও চি কি নি মাই এন্ড দো না দা আইছি না কো চি কেত না
1: আয়ে নে বালাসাকায়ানা বালাসাকায়ানা গামারিয়া পারে বুরু ইয়া বুরু বুরু দেশম পেরে
0: হ্যাঁ
1: এতে না এ ইয়া অল পড়ায়ন জং রদনা ইনকাগে ছোটা মোটা பைட்டி பைட்டுன்னு.
0: ஓ சிக்கனா அரை பைட்டி.
1: ஏன் செபிக்கா?
0: ஓ அங்கன்வாடி.
1: அங்கன்வாடி
0: என்னதான்? ஐயோ நான் தம்பி என்ன குறை நாம் கிட்டமே தேக்காஜி ஜப் அவன் ராஜமிஸ்திரிக்கு நேத்த பியவன் படா வச்சுக்கி என்ன என் சாத்திர நொக்குரியோ நம் கேட்டுறது ஸ்புரியமே தேக்காஜி அந்த அவன் எஸ் புகின் உடுக்கோபன் உடுக்கிடத்தன் ராஜமிஸ்திரி லைன்ருபன் உஜுவியன் அண்டோ நிமின் ஹொன்கோபன் ஒல்படாவோ கேட்கும் எந்த சந்தேச ரூபர் அவன் ஜகரகோபன் ஜோ அயும் தென்கோனா என்கோ நென் பைட்டி புகினிச்சு கபுகின சில்கே என் சம்பந்தர் அவன் ஜுக்க ஜகரகோபன் தரமர நான் ஒல்படாவோக்கினா தெரியோ சமகே ஹத்து திசும்ரதோ கொத்தைனே கோனுருபா எந்த என்கோ சிக்கன ஜகர் ராசா கொத்தையா அவன் இய ஜகரகொத்தையா அவன் ராசா தன்
1: காகே நினாகே அலிங்க ஜகர் ராசா தோ நினாகே மெனா ᱪᱮ ᱱᱟ ᱚᱞ ᱯᱟᱲᱟᱣᱟᱭᱟᱱᱟ ᱮᱛᱨᱮᱭᱚ ᱣᱟᱨᱜᱤᱵᱩ ᱛᱟᱭᱱᱚᱜᱼᱟ ᱥᱟᱢᱟᱜᱤᱵᱩ ᱦᱚᱱᱚᱨ ᱵᱤᱭᱩᱨᱮ ᱪᱤᱡᱟᱯᱟᱵᱩ ᱢᱟᱱᱮ ᱵᱩ ᱱᱤᱠᱟᱜᱮ ᱜᱚᱴᱟᱥᱤᱵᱩ ᱦᱚᱱᱚᱨᱟ ᱤᱱᱟᱹ ᱫᱚ ᱠᱟᱜᱮ ᱢᱮᱱᱛᱮᱭᱟ ᱠᱚᱜᱮ ᱟᱹᱞᱤᱧ ᱫᱚᱞᱤᱧ ᱩᱲᱩᱭᱮ ᱪᱮ ᱢᱟᱱᱮ ᱚᱞ ᱯᱟᱲᱟᱣ ᱢᱮᱱᱟᱜ ᱤᱭᱟ ᱵᱟᱱᱚᱜ ᱨᱮᱭᱚ ᱱᱮᱱᱠᱟᱱ ᱟᱞᱟᱢ ᱢᱚᱡᱩᱨᱤ ᱠᱚ ᱯᱟᱭᱴᱤ ᱛᱮᱭᱟ ᱜᱮ ᱫᱚᱨᱠᱟᱨᱟ ᱢᱮᱱᱛᱮᱭᱟ ᱱᱟ ᱡᱮᱥᱮ ᱨᱟᱡᱢᱤᱥᱛᱨᱤ ᱠᱚᱭ ᱠᱟᱴᱤᱱ ᱫᱚ ᱵᱟᱱᱚᱜᱼᱟ ᱤᱱᱟᱹ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ
0: ᱟᱭᱟ
1: ᱟᱨᱮ ᱢᱟᱱᱮ ᱡᱚᱲᱟᱭ ᱮᱛᱚ ᱤᱴᱮ ᱪᱤᱞᱠᱮ ᱵᱟᱭᱴᱟᱣᱟᱭᱟ ᱪᱤᱞᱠᱮ ᱠᱚᱭᱮᱭᱟ ᱮᱱᱟ ᱢᱤᱥᱛᱨᱤ ᱠᱚᱞᱚ ᱯᱟᱭᱴᱤᱭᱮᱱ ᱨᱮᱜᱮ ᱪᱤᱨᱜᱮᱞᱚ ᱚᱠᱚᱱ ᱡᱟᱜᱟᱨᱮ ᱪᱤᱠᱟᱱᱟ ᱪᱤᱞᱠᱮ ᱢᱮᱛᱟᱱᱟ ᱪᱤᱞᱠᱮ ᱢᱮᱱᱛᱮᱭᱟᱣ
0: ᱟᱭᱟ ᱟᱭᱟ
1: ᱛᱮᱱᱟ ᱮᱱ ᱦᱚᱱ ᱠᱤᱝ ᱵᱟᱨᱚ ᱮᱱᱠᱟᱜᱮ ᱱᱟ ᱮᱱ ᱫᱚ ᱯᱟᱲᱟᱣ ᱤᱱᱴᱟᱨ ᱡᱚᱝ ᱠᱤᱝ ᱯᱟᱲᱟᱣ ᱮᱱ ᱫᱚ ᱪᱤᱱᱟ ᱟᱹᱠᱤᱱ ᱪᱤᱠᱮ ᱢᱮᱱᱛᱮ ᱵᱟᱨᱚ ᱵᱟᱨᱚ ᱢᱤᱥᱛᱨᱤ ᱟᱹᱠᱤᱱ ᱵᱟᱭᱠᱮᱴ ᱠᱤᱝ ᱜᱮᱭᱟ
0: ᱟᱪᱪᱷᱟ ᱴᱷᱤᱠ ᱮᱱ ᱫᱚ ᱥᱩᱵᱨᱤᱝᱮᱱ ᱡᱟᱜᱟᱨ ᱵᱮᱱ ᱡᱟᱜᱟᱨ ᱠᱮᱱᱟ ᱱᱚ ᱱᱤᱢᱤᱱ ᱯᱩᱨᱮ ᱥᱟᱢᱟᱭ ᱵᱮᱱ ᱮᱢ ᱠᱮᱫᱟ ᱤᱱᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱢᱟᱨ ᱟᱞᱮ ᱟᱠᱟᱥ ᱵᱟᱹᱱᱤ ᱯᱚᱨᱤᱵᱟᱨ ᱯᱟᱭᱛᱮ ᱟᱵᱮᱱ ᱥᱟᱢᱚ ᱵᱟᱵᱩ ᱛᱮᱠᱤᱱ ᱮᱥᱚ ᱯᱩᱨᱮ ᱯᱩᱨᱮ ᱫᱷᱚᱱᱱᱚᱵᱟᱫ ᱚᱸᱰᱚ ᱡᱚᱦᱟᱨ
1: ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱢᱟᱨ
2: ᱢᱟᱨ ᱱᱮᱱ ᱡᱟᱜᱟᱨ ᱵᱮᱱ ᱟᱭᱩᱢ ᱠᱮᱫᱟ ᱱᱟ ᱟᱵᱚ ᱥᱚ ᱨᱚᱡᱽᱜᱟᱨ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱹᱥᱩᱞᱮᱱ ᱛᱮᱭᱟᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱮᱥᱯᱩᱨᱮ ᱟᱵᱚ ᱴᱟᱭᱤᱴ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱨ ᱮᱛᱚ ᱟᱠᱟᱱᱟ ᱫᱚ ᱥᱟᱹᱵᱤᱱ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱵᱚ ᱯᱚᱨᱤᱵᱟᱨ ᱵᱚ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱭᱮ ᱮᱱ ᱞᱮᱠᱟᱛᱮ ᱛᱤᱥᱤᱝ ᱠᱤᱱ ᱡᱟᱜᱨᱟᱛ ᱵᱚ ᱜᱮᱭᱟ ᱥᱟᱢᱚ ᱵᱟᱵᱩ ᱛᱮᱠᱤᱱ ᱨᱟᱡᱽ ᱢᱤᱥᱛᱨᱤ ᱨᱮᱭᱟᱜ ᱱᱤᱭᱟᱹ ᱡᱟᱜᱟᱨ ᱪᱟᱱᱟᱢ ᱮᱞᱟ ᱟᱵᱚ ᱢᱤᱫ ᱵᱟᱨᱚᱴᱤ ᱡᱚᱠᱟ ᱥᱟᱹᱲᱤ ᱤᱝᱜᱩᱞ ᱵᱟᱭ ᱢᱮᱭᱟ ᱱᱤᱱᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱟᱵᱚ ᱮᱥᱩ ᱜᱚᱨᱚᱡᱽ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱵᱚ ᱡᱤᱵᱚᱱ ᱨᱮ